রেহে গেছে চলো শোনো কাহালে মেরে জুলো চোরা শুহ কহগে আহাদা দা আহাদা বাবা রেহে গেছে চলো শোনো কাহালে।